0: পরিপ্রেক্ষিতত বন বিভাগ সম্পূর্ণ সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার লক্ষ্যে আগবাড়িছে। সমগ্র শিক্ষা অসমে রাজ্যের 39,415 বিদ্যালয় 2026-27 বর্ষর বার্ষিক অনুদানের 10% ধন মুকলাই দিছে। সমগ্র শিক্ষার কার্যবাহী সঞ্চালক বিপুল কুমার দাসে কালি এই সন্দর্ভত সকল জেলার মিশন সমন্বয়কলৈ পত্র প্রেরণ করে। এই পত্রত অনুদানের ধন ব্যবহার সন্দর্ভত যাবতীয় নির্দেশনা দিয়া হৈছে। পত্রত উল্লেখ করা অনুসরি বার্ষিক অনুদানের ধনেরে বিদ্যুতের মাচুল পরিশোধ করা বিষয়টুক অগ্রাধিকার দিবলৈ কোৱা হৈছে। আনহাতে অনুদানের 10% স্বচ্ছতা কার্যসূচীত ব্যয় করব লাগিব বলেও নির্দেশ দিয়া হৈছে। নীতি নির্দেশনা মানি 25 জুনের ভিতর এই ধনরাশি ব্যয় করবলৈ বিদ্যালয়সমূহক নির্দেশ দিয়া হৈছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের মেক্সিকোত অনুষ্ঠিত কে গ্রুপের এখন খেলত কলম্বিয়া উজবেকিস্তানের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে। খেলখনের প্রথমার্ধর সমাপ্তিলৈ কলম্বিয়া 1-0 গোলত আগবাড়ি আছে। ইয়ার আগে খানা আর পানামার মাজত টরন্টো স্টেডিয়ামত অনুষ্ঠিত গ্রুপ এলর এখন খেলত খানাই পানামাক 1-0 গোলত পরাস্ত করে। আন এখন খেলত ইংল্যান্ডে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 4-2 গোলত জয়লাভেরে নিজের অভিযান আরম্ভ করেছে। প্রতিযোগিতার আন এখন খেলত পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে 1-1 গোলত ড্রতে সন্তুষ্ট থাকবলগীয়া হয়। মহিলার টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার এখন খেলত কালি ভারতে নেদারল্যান্ডসক 95 রানের ব্যবধানত পরাস্ত করে। লিডসর হেডিংলিত অনুষ্ঠিত গ্রুপের খেলখনত প্রথমে বেটিং করে ভারতে স্মৃতি মান্ধানার 74 আর শেফালি বার্মার 55 রানের অরিহণে নির্ধারিত 20 ওভারত 5টা উইকেট হেরায় 210 রানের বিজয় লক্ষ্য বান্ধি দিয়ে। প্রত্যুত্তর নেদারল্যান্ডসে 17 ওভার আর 3টা বলত আটাইকেটা উইকেট হেরায় 114 রানহে সমর্থ হয়। ভারতের হয়ে শ্রীচরণীয় 4টা উইকেট দখল করে। স্মৃতি মান্ধানাক খেলখনের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে ঘোষণা করা হয়। জাহ্নবী কাশ্যপে গুজরাটের আহমেদাবাদত অনুষ্ঠিত 79 সংখ্যক সিনিয়র রাষ্ট্রীয় একুয়েটিক চ্যাম্পিয়নশিপর মহিলার 200 মিটার ফ্রি স্টাইল শিতানত কালি রূপর পদক অর্জন করে রাজ্যলৈ গৌরব কঢ়িয়াই আনিছে। জাহ্নবীয়ে 2 মিনিট আর 5.93 সেকেন্ডত সাঁতোর সম্পূর্ণ করে দ্বিতীয় স্থান দখল করে। আপনাদের পুয়ার আঞ্চলিক বাতর শুনেছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের পৰা। এতিয়া আহক কুমার ডেভিড দাসের সঙ্গে আজি গুৱাহাটীৰ পৰা প্রকাশিত দৈনিক বাতৰি কাকতসমূহৰ প্রথম পৃষ্ঠার মুখ্য বাতৰিত চকু ফুৰাওঁ।
1: বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত অনুষ্ঠিত হওয়া কেইবাটাও অভিলেখ তথা কেইবাগৰাকী খেলুৱৈৰ দুর্দান্ত প্রদর্শনের বাতৰি আজি গুৱাহাটীৰ পৰা প্রকাশিত কেইবাখনো বাতৰি কাকতৰ প্রথম পৃষ্ঠাৰ এটা মুখ্য বাতৰি ৰূপে প্রকাশ কৰা হৈছে। আমাৰ অসম কাকতে এই সম্পর্কীয় এটা বাতৰি। অনবদ্য হেট্ৰিকেৰে মেছিৰ শেষ বিশ্বকাপৰ যাদুকৰী আৰম্ভ। এমবাপ্পেৰ অভিলেখ অপ্রতিরোধ্য হালান্দ শিরোনামেৰে প্রকাশ কৰিছে দৈনিক অসম কাকতত। একেটা বাতৰি শিরোনাম, এতিয়াও আর্জেণ্টিনাৰ অদমনীয় নায়ক, বিশ্বকাপৰ সর্বোচ্চ গোলৰ ক্লোজৰ ৰেকৰ্ড স্পৰ্শ, হেট্ৰিক, মেছি মেজিকত মুগ্ধ ক্রীড়া সমাজ। অসমে প্রতিদিন কাকতে বাতৰিটো মহানায়ক মেছিৰ অবিশ্বাস্য হেট্ৰিকত প্ৰাণৰ সঞ্চাৰ বিশ্বকাপত শীৰ্ষকেৰে প্ৰথম পৃষ্ঠাত স্থান দিছে। ফ্রান্সত অনুষ্ঠিত G7 সন্মিলনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ তথা বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে হওয়া আলোচনার প্রসঙ্গ আজির কাকতসমূহে প্রাধান্য দিছে। দৈনিক জনমভূমি কাকতত বাতৰিটো কেতবোৰ উন্নত দেশের মানসিকতালৈ আঙুলিয়াই G7 শীর্ষ সন্মিলনত প্রধানমন্ত্রীয়ে কলে আস্থা পুনৰস্থাপনের উপর নির্ভর করেছে বিশ্বৰ ভবিষ্যৎ। আৰু দ্য আছাম ট্রিবিউন কাকতে টকস অন G7 সামিট সাডলাইন্স, ট্রাম্প প্রেজেস মোদী এজ টাফ নেগোসিয়েটর শিরোনামে প্রকাশ করেছে। দ্য চেণ্টিয়েল কাকতত অসমত শীঘ্ৰে আৰম্ভ হবলগীয়া ড্ৰোনযোগে ডাক সেৱা সম্পৰ্কীয় এটা খবৰৰ শীৰ্ষক, আসাম ছেট ফৰ ড্ৰোন পোষ্টেল ডেলিভাৰী 40 ৰুটছ আইডেণ্টিফাইড। নিয়মীয়া বাৰ্তা কাকতে অসমৰ বৈষ্ণৱী আৰু সত্ৰীয় সংস্কৃতিৰ ইতিহাসত নতুন অধ্যায় ৰচনাৰে আউনীআটী সত্ৰ সত্ৰাধিকাৰ ডঃ পীতাম্বৰ দেৱগোস্বামীয়ে ব্ৰিটিছ সংসদত বৈষ্ণৱীয় সংস্কৃতি আৰু বহু সংস্কৃতিক সমাজত ইয়াৰ প্ৰভাৱ শীৰ্ষক অনুষ্ঠানত মুখ্য বক্তাৰূপে ভাষণ প্ৰদান কৰাৰ বাতৰিটো প্ৰথম পৃষ্ঠাত স্থান দিছে। পুনৰ অনুষ্ঠিত হবলগীয়া 2026 বৰ্ষৰ নীট পৰীক্ষাৰ প্ৰস্তুতি সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰশাসনৰ সৈতে মিলিত হোৱাৰ পৰ্যালোচনা বৈঠকৰ বাতৰি অসমীয়া খবৰ কাকতে প্ৰথম পৃষ্ঠাত প্ৰকাশ কৰিছে। ৰাজ্য চৰকাৰে ৰাভা দিৱসৰ সৈতে সংগতি ৰাখি আজান পীৰ বিষ্ণুৰাভা আৰু সতীহাজনী বটাপাপসকলৰ নাম ঘোষণা কৰাৰ বাতৰি এটা দৈনিক অগ্ৰদূত কাকতে প্ৰথম পৃষ্ঠাত স্থান দিছে।
0: স্থানীয় বতৰৰ আগলি বতৰা অনুসৰি অহা 24 ঘণ্টাত গুৱাহাটী আৰু ইয়াৰ উপকণ্ঠ অঞ্চলত বতৰ ডাৱৰীয়া হৈ থকাৰ লগতে 2 এজাক বৰষুণ অহাৰ সম্ভাৱনা আছে। আজি গুৱাহাটীত তাপমাত্ৰা সৰ্বোচ্চ 32 ডিগ্ৰী আৰু সৰ্বনিম্ন 25 ডিগ্ৰী চেলছিয়াছ হ'ব পাৰে বুলি বৰজাৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আগজাননিছে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা পুনৰ এবাৰ। ৰাজ্যৰ সমাজ, সাহিত্য, সংস্কৃতি আৰু কলাক্ষেত্ৰলৈ আগবঢ়োৱা অনবদ্য অৱদানৰ বাবে 4গৰাকী ব্যক্তিলৈ বঁটা ঘোষণা। ব্ৰিটিছ সংসদত অসমৰ বৈষ্ণৱ সংস্কৃতি সন্দৰ্ভত মাজুলীৰ আউনীআটী সত্ৰৰ সত্ৰাধিকাৰ ডঃ পীতাম্বৰ দেৱগোস্বামীৰ ভাষণ। মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ 21 জুনত পুনৰ হবলগীয়া নীট নিয়াৰিকৈ সম্পন্ন কৰিবলৈ গ্ৰহণ কৰা প্ৰস্তুতি পৰ্যালোচনা, দবকা সংৰক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযানৰ প্ৰস্তুতি, অঞ্চলটোৰ 50টা পৰিয়াললৈ চূড়ান্ত জাননী আৰু বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত উজবেকিস্তানৰ বিৰুদ্ধে কলম্বিয়াৰ 2-1 গলত অগ্ৰগতি। এতিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানেই। ক্ষণিক পাছতে জিলাৰ ৰূপ আৰু দিনৰ 11 বজাত পৰৱৰ্তী বাতৰি শুনিবলৈ পাব।